একই জেটাইলে খারেপ কারে খারেপ বরগাল নমা কপা আন্না সাথে বলা খারেপ মা কবরগাল নমা কপা নক বিন কন নমা কপা খাওয়ারুন ইমিন ওয়াঙ্গা নো ওয়ে